0: سالوت شاد کی چه گردم این چور لسیتی یه رکا رو کیگا گام چیگا
1: وای وای
0: برای برای تنلو ویرگو بگمرن ایشین گام من میاتین آنو کورهنن آنو کور لونچن یه رکا رو برای برای یه دا سر تو چونه هایرنگو خوستی میاتین آنشوش نرماله ور شادر آرپرین اولی خارنن باید دقتیه سونه سون متاده آرپرین خوزن شادر لسیتی فرانسرنگو خوستی نیراره ابلیگین کرونتن Այո, եթե շատ հետաքրքրական էր, որ աղջիկները հոն եկեցի փագին մեջ էին, այնտեղ քերեսմաններ կային, եկեցի հայոց եկեցի փագին մեջ, վրան հուշարձան մեջ,